0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছো অনুচিন্তা, নিবেদন করছেন দিলীপ শ্রীচন্দন।

এবং পর্যটনপীঠ সীতাবিঞ্চ আলোচকালে নৃসিংহনাথ সিং। রাতে দশটায় লোকগীতরে শুণবে কীর্তন পরিবেশন করবে চরণ জেনা এবং তাঙ্ক সাথী। রাতে দশটা বাজি তিরিশ মিনিটে চিরন্তনী চিরসবুজ গীতকে নিয়ে আমার কার্যক্রম শুনলে আজ প্রচারিত হওয়ার কার্যক্রমের সূচনার কতটি আকাশবাণী কেন্দুঝর পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সম্বাদ রিলে করে শোনাচ্ছ আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রজর্গুরুচু খঞ্জণি ভজন পরিবেশন করিছন্তি তি বিক্রম সেনাপতি।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখে এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1077 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: ইন্দ্রধনুর পরবর্তী গীত শ্রোতা বন্ধু ধরিত্রী চলচ্চিত্রর শ্যামল মিত্রঙ্ক কণ্ঠরে।

আজির এই কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি সম্পাদনা এবং উপস্থাপনার লি আপনার সতীর্থ মু শালিগ্রাম পাত্র আজির কার্যক্রমক এইটি রাখি আজ রোজু শ্রোতা বন্ধু কিন্তু কথা দৌছু আপনার সঙ্গে আমার পুঁজি ভেট হব আসন্ত সপ্তাহ আজির দিন ঠিক এই সময় আউ এক গাঁরে সেতবে যাই রুছু।